0: ইব আকাশবাণী লেন কাসং ইজরং সেতন টাশিনে সনাসুসনজাত লাদাখ উজুং আজদের চিফ পান্ডে লাসকুং শোকসনে সেন্ট্রেল এডপশন রিসোর্স অথরিটি তং স্টেট এডপশন রিসোর্স অথরিটি নিসকুয়ে জুংডে লা লে নঙা মিশন ওয়াটসা লে লাশেদ পাগুন লা ইয়াকচি গি জংদার তংয়াম পো হাগুস পেলচে সিডিগ্রিম জিকটারিক জাতেনক ইতুস খাসপা গুনিস লাদাখ সিনাঙা তাকান ইয়ারকান মেটকান টুকু গুনি সুস্কিয়প তং খং কুলনা ওসপে ওয়াংছা থোপ চুকচে সি থাদলাম গুনি স্কোরলা হাগোস পেলা জাতেনক ইনাতুজলা খাসপা গুনি সদাং দেরিঙা ডিজিটালি রক্স তংয়ামপো তাবিয়ার মেটখান টুকু গুনি মর্তাক জাচিস তং জান জিপচদে লাসিরগুন আলহামুংয়ামপো জাত থুপচে জোৎখান স্কোরলা সেরা জাদেনজিক ই চোকসি টুকু গুন বুসকাল্লা লেনচে সি ছিরকা ছিসাল নাংসাল ঙ্যাম্পো ছা চুকচেজলা লাসকুং সামে রকজেল তংয়ামপো ছালা জাচেজলা সেরচালা জাতেনক ই জংদারে নাঙা পুলিস চাইল্ড ওয়েলফেয়ার কমিটি স্পেশালাইজ এডপশন এজেন্সিস ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট তং জান ডেলুত লাসকুং সি থুজমিগুন খাক থুজা জাতেনক লে এস এন এম এস মানখাং সার্জিক্যাল টিমি ছোস নে জুনিসেস নিশুর সার্গুই জাকা তুস সোমে জোথাপ সংয়ামপো লেব্রোস্কোপিক কোলি সিস্টিক টোমি সার্জারি ঠাংসপংয়ামপো জাতেনক ই ইতুস সার্জন ডক্টর তং সার্জিক্যাল টিমি রকচেত পাগুনি চুচত সঙ্গে নংলগা নাটপা টুগি ট্রিক্সপে অর্দা ঠাংসপংয়ামপো ফিঙা জাতেনক ই শাকচু সি লাচির গুন ঠাংসপো লুইসেস নে লাদাখ উজুং আজে নাঙা তুস সোমে স্মার্চা রিজাবস্তকস কুন অন্থবিনিয়ত খান মনতেনক ইয়াং নাটপা গুন ই চোসি শাকচু সি ফিয়া লাদাখ নে ফিলোগা ডোসং মংপো জিকসালতে সিয়ত গোস মেট খান ইঙ্গুরিনি নক শ্রীলোন নরেন্দ্র মোদী সেরাজাত খান নাং সিন গেগার মেক ইন ইন্ডিয়া তং ডিজাইন ইন ইন্ডিয়া মিজি তংয়ামপো ইয়ারগেস ইলামিকা গেনলা বিং জিতানক মলতক গুজরাটি সানানি নাঙা গেগারি সিমি কন্ডাক্টর প্লান্ট সুম্পে গুজুক স্ট্যান্ডার্ড জাতের তিনি জাগুয়া সুংশা চ্যালেঞ্জি কংগ্রেস ইবো মোলাজাজ
1: ভারত যো ঠান লেতা হ্যায় ও করকে দিখাতা হ্যায় পাঁচ সাল পহলে ভারত নে সংকল্প লিয়া থা কি দেশ কো सेमी कंडक्टर हब बनाएंगे हम डिजाइन इन इंडिया मेक इन इंडिया के मंत्र को लेकर आगे बढ़े और आज देश के तीसरे सेमी कंडक्टर प्लांट में भी चीप पैकेजिंग का कॉमर्शियल प्रोडक्शन शुरू हो रहा है
0: সজুংই চি তনসানিস করে লোনপো ডক্টর এইচ জয়শঙ্কর দৃঙ্ ফারলা জুলাই জেসেস অশু সুপা কাতার বেহরিন কুয়েত তং ওমান রিগেলখাপ গুণ ইজিক স্কোর লাস্কুচে জনক ই রিংলা স্কুজাবস এইচ জয়শঙ্কর রিগেলখাপ সোসে ছিলন গুন তংয়াম পো জালজম জাতে ইউল ফানচুনি রোজতেল কুন মারতান পো জাচিস তং জান তনসান সোসে স্কোর লা সুংরো জাচে সি রেওয়ানক তেনা সোকলা স্কুজাবস এইচ জয়শঙ্কর জুলাই জেসেস চুকসুমি জাকা নিউ ইয়র্ক নাঙা রিগেলচি থুন্ডেলি সিকিউরিটি কাউন্সিল নাঙা গেগার নিশং ইস্যুর সাবগেট স্টারগুই লুইফ নন পার্মানেন্ট মেম্বার ইসুল্লা খাক থুশেস তং দেলতে লাজগুলে গজুক যাচে জেনক লাদাখ ইউজং সির নাসা মাংসা পেনাঙা দাং দিঙা নামলাল ডেমোমেট খান তং ট্রকপো তং চাংসপো গুনে নাঙা ছু মংপো ফেলেনিয়ত খান বো স্নাওয়েনা বর্তে লাদাখ উজুং আজদে স্কোরিয়াং লাসকুং সে ছোক স্নে স্কোরিয়াং স্পাতাং ডেলোত খাকুর পাগুনি ফিয়া লাপ্তো নি কাখ্যাপচি গিসপেলা জাতীয় তেনক ইবো নাংসিন স্কোরিয়াং স্পাতাং মীমাংসা মা ট্রকপো তং চাংসপে থামা গুনলা মিসকিয় চিস ট্রেকিং আসকিয়ত খান গুনতাং ট্রকপে থামা গুনলা সিমিয়াং লাসকিয়ত খান গুনিস ডেলোত খাকুর পাগুন তাং স্তুনতে নামলে স্কোরলা রিগিউজ নানতান জাতে মানে জিক্সপা চান্স নাসা গুনলা মিসকিয় চিস মোটর খোলর সুলকান গুনিস গেলামিকা ছু গাংস তেয়ৎখান তং সারুৎ তং চুরুত ইয়ংসে নাসা গুনিকা শ্যাং জাতে মোটর খোলর সুলচেস নামলেস করলা তুস তুসিকা আর্গিউস জাতে জুকসেস তুসকাপস জুরপরিক জুংতুস স্নাসে মীমাংস কুন তং স্কিপচে দিল্লা দে গুল্লা রোক জাচেস তং টোর অপারেটর গুনিস স্কোরিয়াংস পা গুল্লা তুস তুসিকা নামলেস করলা জুলন গুন অঠো চুকচেলা লাপতন স্পেলতে তেনক শ্রীলোন নরেন্দ্র মোদী ইনাল জেসেস টুক নে ফারলা ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তং নিউজিল্যান্ড নি জাক টুক ইজিক স্কোর লা স্কুচে জনক জিক স্কোরে খাক তং পে নাঙা স্কুচেস মোদী জুলাই জেসেস টুক নে সেস রিগ্যাত সুপা ইন্ডোনেশিয়া স্কুচে জনক শ্যামির জংসপন কুঞ্জে জংমে লাপতন নাং সিনখালাচে নায়েব তহসিলদার আজগাল আলী লুজুক সিনাঙা ডেলুত লাসখুং সোসে খাকুর পাগুন ইজদে জিগিস খালাচে থম সিনাঙা হুনমেলা লংচে সে লাসগুল জি কসুল তেনু ইতুস খং সংখাং তং জাখাং গুনে নাঙা সিঙ্গল ইউজ প্লাস্টিক ইয়াংনা লাঞ্চিক মানে কল মাথুব কানে শুক্রে দি রিক্স কলিনিয়ত খান গুন অজুমা জাতেনু ইয়াং থিমসির গেবগাল চোখান সংখাং গুনে কানে এলদমস কিরমস্তং চুবজি পেনে ছাতপা লেনা জাতেনু ইনাতুল্লা খংস লাইসেন্স মেট খান সং চুয়েন ইয়ৎখান সংপাই জিগাং জুমা জাতে কিটমস্তং নিশি ছাতপা লেনা জাতেনক ইয়াং তিনজিনা ই চোকসি থিমসি গেপগাল চো মগজ মলতে স্পাং ফুদা জাতেনক Pomuguni ICC Cricket World Cup inanga during England tang Australia ngis ke parlar ting jugi danzur teche jino I danzur bo gyagari tu sat nang shin during chani chusot ar gyat pani parla London Lords Cricket Ground ikar teche jino le lunchin kan gyu te ladak si nachul gun hato go chusot ar gu ngimi chusot ngis tang skar mar khap chunga nga pito go chusot nga tang pito go chusot ar dun tang skar ma chunga guni ka sanchez la pulin jik tanok mimans kunis ladak si nachul gun Facebook YouTube tang X kuni kang AIR News le rigyu tyang san tu je jote no akash fani leni tar na sultan

0: kasa tene daksa tanzin yangdo le sakani luang sanchuks taistingna kujap phunchuk dolma tene khongtok na juksano khongtang yampo tiwadelane dirin jiyo tene tiu sanchis la phulin jule gamyul pe kalon dirim sangalange sangma la ju jus te tene dirin degree minna tene ngaje ka tene skunun pa jiskyo jus yo tene khong kujap phunchuk dolma tene tok na juksano tene changme sangumata nyeranga degree minna nye gasu jun jule
1: jule no no le tene ngaje yang ngaje ka poches phala nye jangin ta
0: আসলে তিনি ছাংমে সঙ্গুমা বেকা তিনি নিয়রাঙে ছাগলাস চি থপিকা জাদা ইয়ত তে মোটো চিক জুনালে
1: কাসা নুনো তাঙে আলে ছাস ছনমাং জদিয়া ননলে তিনি ইয়াং জগ বালাং আং বর্তি ওতিয়ালে নে ওমে থপিকাং চললে তিনি ছাস ছনমা জস্তে তিনি ইয়াং জংআং খেদি দে ননলে আজাম্বা
0: কাসা তিনি তা নিয়রাঙে দক্সা জুসকান চোকসলা ছাস ছনমি থপিকাং আতান লাগলেন দাদরাক স্কুল পাসনে তা ছাস ছনমা জিগাতান লাগলেন জাচিস পিয়া তিনি গুমা আতা গুজুক স্কুল জানা জিরি আতা নাংস্তাক জাত গুজদু কুতে থপিকা কাজুক শিক মলে নংলে
1: তা গুমান তাম মানে ছাস করতে নে মানেল দেমো চগস্তু গিয়ালে নন তেনে পাতা বেমারি তাংসে তেনে বালা লু তাংসে তেনে লক্স পালে গালা তেনে সারকন মানে টুজেল দেমো জগস্তু গিয়ালে পেলেন নন তে মানে সারকর গাম গবরি ছানানে তেনে ইয়াং ধরে শ্বাসপোষ সঙ্গে ছুতা আজি নাং তে শির গিয়া নন নে তেনে ছু খিলতে শির গিয়ালে তেন সারকন মানে দেমো জগস্তু গাতা ইয়ালে গোমা তু তেনে তেনে পাকবু মানে লুজ মা সুগা থেন বা তেন জেস্তো হানু মা পাকবু মাং পং চেন বা নন ইয়ালে তে ফিয়া তেনে দেমো চসে লুত তাং চেস তেনে লুত পঙে যুগ জানুয়ারি না এমনি বালা লুত নাং তেনে চাকরে লুত কুন ফিংসে ভরে দেয়া ননলে তেনে তেগা শুগু নাক পোকাপসে ভরে দেয়ালে শুগু না পোকাপসে তেনে ইয়াং এগ্রিকালচার ছংনে লুত ইয়াং রুলছে সে যুগ মান যাং সালদো পালে তেনে তে মান বয়াং লুত চাবিক ফিংসে তে যুং আয়াং তে ওতে মান বয় দেয়ালে তেনে শুগু কাপসে বস বা তেনে থরে এ যুগ স্পিড ছুপাল পাত রুললে এ যুগ গেলা ছাড়ক পণ্য নয়ালে তেনে ওতে গেলে সঙ্গে ঠিক ছাড় গিয়া নন তেন না ওতে সার করলে তা দিয়ালে নন পানগুবি ফুলগুবি লকি তেনে সুস্তাম তা চি ছাংমাঙে তাবি দেয় ননলে তেনে তো ধরে ওতে জং খেস বা তেনে ইয়ং টেকা ইয়ং পেনে মাং ইয়ং রি ইয়ং দিয়া ননলে
0: কাসলে সুনমা গাতা চি রিং গাতা লাগলেন জাত না তেনে গুমা গাতা সাউন ইং গাতা ডালিক পোস্কিয়ত গুসপাউনে জু তা সাউন বো তিনি নেরানাং গাতা ফিঙা জাদা ইয়োতা ইয়াঙাতা ফিলোক চিনি নিউজ তে খুয়াদা নিউজ তে খুং জানা তিনি এ সাউন বো গ্যালা দুক এ সাউন বো থুয়া দুক জুকান বো কাজুক শিয়া নজিন গাতা জাদা ইয়োতং নে জু
1: সাউন বো তেন এগ্রিকালচার এ নি জুক উঞ্চং আ খন গয়ালে নন আনাং ইউল ইউলা চাই খং দু তেনে কেন দিয়ালে নন তেনে আং তে জুকুং চাপি রিঙারা ফি দিয়া নন ছন্মায় আং তে মঙ্গল নাং জুকুং রা চাপি ফিংস বা ইয়ং দুয়ালে তে না রা বস বো তার চাষ ইয়ং দু নন তেনে আং গি নাও ছুঞ্জাং ইয়ে না জুম চাষপোষ নিয়ে না তা দিয়া নন জানুয়ারি তা এ না ওতে ফেব্রুয়ারি মার্চে না জুক সাউন বতাংস বা তে কেন চাষপোষ কুন্তাস বা তেনে ইয়াং ওতে রাম বস বই ইয়ং দু গিয়া ননলে তেন না শ্বাসপোষ শ্বাসপোষ চং চেস তাতে যুক্তা তা আমি দেয়া ননলে রাম বস বো তেন না ঠিক ইয়ং দু গিয়ালে তেন সাওয়ান বনে ও তেন না এগ্রিকালচার নেই খেঙ্কান বনে তা দেয়া ননলে
0: তিনি তা দাকসা গাতা তিনি চি সাংমা গাতা লাগলেন জাতে লাগা লেপচে সাংতা তু সাং লেপচে নগলে যো স্কুত পাসানি তা ই দুস পিনা তিনি গ্যালা জি গাতা লাগপিনা লেপচে সিপিয়া তা দাকসা জিংবাত পাজিগা চি জি গাতা মিক্সা লিং গাতা নাংসা রিং গাতা জাত গোজ দুকলে
1: দাকসা নো নো এ যো চার কোর সালান সাংমা পাত তেন গোজ দুকি আলে নো নো মানেল দে মো জি গ্যালা চসে সালান থেন দে মানে নি মানে ইয়া মিরুক মে না চসে মানে নি ইয়াং মানে ইয়া মিরুক ইয়া নো নোলে তেনে ইয়াং হল থেনাং তেনে ইয়াং আদা এজুগো নিয়ে এজুগো রিলমাং খেঁসে পড়ে দেয়ালে নন ইন্না খান্না লিং নিয়ে ওসে তেনে রিলমাং ছুইনা রুমসে বালটিনা রুমসে বস বা তেনে তেনে হল থেনাং সাদলান ছাংমা থেন বা তেনে হল এলাকমো চসে তেনে ইয়াং ছুতা চিকনাং তেনে পারি গাং রে তে লুত পোতা দেয়ালে তেনে ইয়াং গেলা ছাড়ক নন হয়া তে লুত পোতাংস বালে রিলমা লুত পুছুনা বাংসে বসে তে পারি গাং রে তা দেয়া ননলে তেনে গেলা ছাড়ক তেনে ইয়াং ওতে স্ট্যান দুকচেস মানে যখন ছু টাইমে কাতাং চেস তে গুণ চসে মানে নিয়ে যখন গেলাং ছামি ঢুকে ননলে হালে
0: Casa
1: de nang stak bore te no no le yang buzik ma yang sto abu zik yang na yang zo ko chu tang mo nga mo ne tang je se no no le casa o zo kri chot te no no le ole
0: casa tang de tu sa nga ta jing bat pa chang mi philok ji ne nga ta chi jik chot ma le ba yo te chang ma nga ta lak len zat du pong lu ju nya rang e chot mi rix so ma nga ta chi chi ri nga ta lak len zat pil le
1: so ma ta lo ki na nga te zo ko ne chos mi ne le ki da tar bu sa te un chos mi ne no no le te un ang gyal cha ru gyal ma ne me me chi chang ma min du pa no no le te min ta ya le nga ta ma ne chi chang ma min du ta ya ng la le no te zo gyal cha na ne chi chang ma gyal la yong se no no ya le te ngo te chang ka ma ne ta nge ma chos mi ne le hang gyal ga de chon ma ta ya nga
0: kasale teneta dembirang tene nyarang etene chaglas mixali sonmi tokpika na suri ngata laglen za darak tewi kana ngata yongwan spela za darak ngi ju nyampu ngata lut kuna tene ngata rang lut ngata skolarak skut pasane ta lut po tene danda maskut na tene dang deri ngata tustang tun te ngata kampus za che sindu warmi kampus za che sindu te chu ngata za che se ngata kap sang dukpa za da yuta ya ngata balan lutang teur ka ngata danda skut tenoli
1: When we come to money, matches no no yale, na tangara balang yot pay no no li balang isum yot tenet and nega balan lutu and gala charuale tenet and the chod lut and gala charuano noli. Ote lut kun rule to say pains board patene gala charutena balan lutu manchatan no no yale. Compose the money matches no noli.

0: ومي توك بيكا تيرين يرانغي كازوكشي غطا لغلن زادا يولي
1: ওমানে যখন বলা ঠিক ইয়া দেল নন যখন ওমা আঙাশেস ক্যাং ঠিকা খেড়ে দেলে ওমা কেনাং গেলা এম দোকান নন বলা আয়াশা চোস পালে তেনে চাক ঠুচু গেলা তাংস পা তেনে বলা সাপ স্টপ গেলা চো না ওমা মানে চেং থাকা চেং দোকান নন হলে দেখে নিং আজেস ক্যাং যখন আসকার খেড়ে দেলে তেনে মারাং খেড়ে মারাং চোয়া খেড়ে তেনে পার পার রায়াং যুগ শখ তেনাং তিনি চুরপে চুসপা ইয়াং চুরপে ওমা ইয়াং ছাটকি ছাটকি ইয়াং আকা মানা স্কারা মাখেরা তিনি ইয়াং আজে শখসে মার নাং চুরপে চু দিয়াল নুনুয়া তিন চুরপে চোস ইয়াং চুরপে চোয়া খেস বা ইয়াং চুরপে কেনা ইয়াং গো খপ ইয়াং তো কাসা নন
0: তিনি তেও মান পা ইয়াং আতা নিয়ামপু নিয়ামপু জিংবাত পা মাং পুজি কি তিনি রারাং সুসে লাগলা জিং আতা জাতে টিবে কানা আতা ইয়াং গো স্পেল তুক তিনি ইয়াং আতা ইয়াং গো পিয়াং লিজু তে মান পা ইয়াং আতা দুসং আতা মাং পুজি খমস না তিনি রংবো সি পিয়াং আতা নাসোরি আতা জা দুপা তিনি তে চক থক পিগা নিরাং এ আগলেন জা দা তলে
1: তে কুননো তাং আ যায় এসে জি ইয়াং গ্রুপ জি গিও দেয়া ননলে তেনে তে গা ইয়াং পার পার লাং আ যা জম তে লাগলে রি লাচে রি তে জুর লে দেয়ালে তেনে রাং রাং ইয়াং ইয়াং আ যায় জগো শান চোচেস লাভ কান জি ইয়াং ইয়ং সেয়ালে ননো তেনে ও তে শান গুন গা জি নে চোসে চং বরি দেয়ালে ইয়াং হোমস্টে তেনে ইয়াং আং রেস কোনি খেজে তে কে নে ইয়াং ও তে শান গুন লা ইয়াং খোপ রি থপ তুম ননো ইয়ালে তেয়াং লামং রাখিয়ালে কো চাং মিরু খাপো ইউচেস মানে চাং ইয়াং তে গা বুদগো মিরু ভাল নিং আ তা ইয়তে নয়ালে ভাল নাপো না কারপো সংবা তে চোচেস পো সংবা তেনে শান রে রে মানে ইয়াং তং চি রিয়াং থপ তো গেলে নন আং রেস পা চং বসবা ও চুম রিং নি চে দেয়া নন ইয়াং ধাল জানে তেনে লাচে রিগলে দেয়ালে গুনলানে লাচে রিগলে কাং সুলাক সুফিয়ালে তেনে ইয়াং চং নি খেস চেস ছামুকলে লাচেস ওতে শান গুন নি চমৎ নয়ালে
0: আসলে দেম্বি রং তিনি জিংবাত পাজিগা তিনি রানা সুসে ইয়ংগো স্পেল চে সিপিয়া তিনি নাচো রেঙাতা জাদা নুক তিনি এরং সং তিনি দেম্বি রায় ইংস না তিনি নাচো রেঙাতা লেনজাতা কংলিজু দাম দিনে তুসা তিনি জিংবাত পাজি গাতা শেষগা চেঞ্জিং গাতা গুর চে সিপিয়া জুঙি ছোক না গাতা জংদা রিক্সাল চে সিন্দু ইয়াঙাতা হাগো সাল চে সিন্দু তে চোক গাতা নাচো রেঙাতা জাদ দুঃখ পংলিজু তা এরং তে চোক গাতা ডিগ্রি মিনা থুসে স্কাপ জি গাতা থোপ সালে
1: তে সঙ্গে মানে মা থপ ননলে তা মানে আরে তেখানে মানে মা সঙ্গলে ছাচে মা সঙ্গ নন মানে মানে মা থপলে
0: তিনি জুয়ে চৌ না ইয়াং তা রোরাম তা জিংবাত পাজি গা চিরি তা থপ তো কোন লিচু
1: চি থাই যোগ তাই সাউন দে থক না যে না কাম্পোস চোচেস দিও নাং চি ছাঙা থপ তো গেলে আই যোগ তে সাকিয়া ডুসে কাম্পোস চোস জের তো গেলে তেনে তার না তা চি ছাঙা না তা গাঙুনি থপ তে নং লোভ নাং ছা চয় তা বালাচা নাং তে ছাঙা তাংসে ওতে কাম্পোস চো না তে ছাঙা খুন রোগ্রাম সাল তো গেলে তাই যুগ চোচেসলা পেনে সাল তো তেনে ও যুগ নি সাল দু
0: কাসা তিনি তা দেমে রং তিনি দাং দিনে তুসা তিনি জিংবা তে সিরকা ও জিক্স না তিনি মাঠান তে ইয়ারগ্যাস কিউর তে নোক তিনি জিংবাত পাতামা শেষ গিয়া চান গাতা গিউর তে নোক সমসান দিরি সান লো চু চোঙা গাল্লা গাতা লাগলেন মাজাত কানে গাতা ছনমি রিক্স গাতা নাসুকরি গাতা লাগলেন জাত তে নোক তা নেরা নাং গাতা থংসকুম নাংজে না তাই জিংবা তে সিরকি নাচাম সিং গাতা ইয়ারগ্যাস স্কিউট কান বো জিক্স দুক নিয়ামপু ইয়ারগ্যাস পো গেলা ছোয়া স্কিউট দুগা ইয়া টেবে নানি গাতা ইয়াং গাতা রাঙে তাক স্টেম দিল সাংমা নিয়ামচে সং নিয়ামপু তে চো গাতা সিরকাং গিউট দুক পাং লজু নিয়ারা রাঙে থংসকম নাংজে না ই ইয়ারগ্যাস পো তান্তা নাং গেলা দুগা ইয়ারগ্যাস পো কাজুক শিক গাতা জিক দুক লেতা
1: তাই নি যোগ ছন মে তো না তেন তো না তাই মানে ইয়ারগ্যাস গেলা দুগ ইয়া নন লে ইয়ালে চি ছাংমা মেন তেন দাক সাগন মেন জানি স্কুটিন জানি চি ছাংমা সালপা সাউন গুনি যুগ চোস সার পা গেলা ইয়াং মানে তে সালাদ কোন মানে ছেন মোছার গিয়া নন তাম শুশুর ইয়ং তো মঙ্গল সালাদ কোন তেনে সাউনে সুকনা তে চি ছামা সার পা গেলা তো গিয়া নন লিতা গান মে সাং গান মানে নিয়ং মা না তে কুসি মানে চাং মাই অনক লাভ নিয়ং মা তে জরি মানে গাদা মাতা বানক তা মানে তা চি ছামা তাপসে নপায়া নন লে তা যখন মেন্স কুটিং জানে চি ছামা থপ তে নক সাউন না চি ছামা
0: ফিলোকা লেপকা নে লুত মাং পুজি কল কিয়াক তা দাং দিনে তুসা ইয়াং লুত আ লুত পো গেলা মানক জুস তে হাগো সাল তিং না

0: 나타라 루초가 나타 스교테 녹
1: 아시겠어.
0: 옌낭 징밧바 톤스콤첸 카치게 떼우 주룩바 나타랑이 루트포 스쿨나 촌만 갸라다나 미루 쳔무차 미루 데니 필로기 루트사 빅시 마콜나 양 나타 갸라다나 미루 주룩바 타 떼우 옌낭이 톡스비가 가죽시 나타 랑랑자데 오
1: 데타탐네 저거 나티 루트 콘노테 룰춤나 니냥 갸라 차르포노노 야레 떼우 룰마 죽스바상나 ওতে গেল মা ছানো গেলে নন তা জানুয়ারি না পাত ফিংসে তেনে ওতে লুতুর রুলছে সে মান বোতাং সে শু কাপসে তেনে তেনা পারে আয়ং তাতে আং ছুরকু চকতে যুগ তারা চকরিতে ইয়ক সে নাং তেনে শুগু নাক পড়তে কাকসে লুংসব মানে মিছা চেসব না এভরেলে না আতি ছাড় কোশাপ চো জানে তে লুট গেলা সঙ্গে অন্ধ গেলে ন তেনে তেনা ছাড় করলে তাং চাং গেলে ছাড়ুক নয়ালে
0: কাসা সুনমা গতা লগলেন জতকান জিগা তিনি গুনি গতা লগলেন জাতি টিং না লাকপি না মিনমিন পারতু নাংস্তা গতা নাচুরে গতা জাত গোসানো টিভি নানা গতা সুনমা গতা কেতনে পিনজে ইয়ংচিস তিনা তোগা সাঙান গতা মাংপু ফেলচিস তে ছাংমে টপিকা কাজু গতা তিনি নাংস্তা রে গতা জাদা ইউত তিনি তা গতা পেনজেরি ইয়ং না টিউ মেটকান জাচি সেপে ইয়াং গতা থাপস গতা কাজু রে গতা স্কুল তে নেরাঙে লগলেন জাদা টংনজু
1: তাসা নিমানে ফিং গছ দোকান নমানে পুতে মানে নিমানে এসুক ছামের গেলে মানে সালান মানে মাংবয়ং দোক ননজু তা নাই সালান গাতা পিতক গাতক কিয়াং পুতে দেয়ালে নন সালান পুতে মানে নিম সারকন মানে গেলে ছামের গেলে নন তেনে যোগ পিঞ্জে ইংনানে তা ইয়াং মানজিক সাল দোক পাইয়ালে স্প্রে জিক ও তো চাপিক চাপিক ইয়াং তাংস পা তেনে মেটকান ছাড়ুক ননয়ালে তেনে তো না চোতে আমি ছুটাঙ্গো তাঙ্গো গেল নন তেনে মেটকান ঝাড়ুক কাসা নন
0: আসলে দেম্বির আঙাতা জিংবাদ পা জিক আঙাতা চি জিং আতা লাগলেন জাত না তেউ আঙাতা ইয়ংগো স্পেল চেস তং ইয়ামপু রংবো সং তেনে আঙাতা গিয়ালা টেকা স্কিও দান কোনো জু নিরাং এ চি জুন ওলে জু জিংবাদ পা জিগা চি আঙাতা ফিলোক নি লাস মংপু ইয়ুদ নাং তেনে আঙাতা রাং এ রংবো সি ছুল জিগা আঙাতা জিংবাদ এ ছাগলাস পু জা গুশেস পু তেনে চাম সি খাকচেন এ নো কাউ আঙাতা রাং এ লাগলেন জাত কানি আঙাতা তে ছুনমাও মা চুচান নং মা ফানপো ইউতেন সোমবসং নি জিংবাত পা ছংমি ইউ টপে গা গ্যাছেন মু নিয়ম পো ইয়ংগোস পেল না তা মা গ্যালাই নক ইন নং তেউ পেল মাথুপ নং তেনি গাতা রং রং বো সিক ছুল লাং তা জাত গো সিক পো চাম সিক খাকচেন জিক দুক তেনি গাজুক সিং মুনি নং
1: কাসান নন জু তা তো তা মানে খাকচানে নক বানো নয়ালে তা মানে গাতা সাকিয়া ছুমুন মানে মেত গানজিং মানে মে ক্যাকতেগা দাই রং রং বস পো তাম না রা ফানপো নক ইয়াল নন তাঙাতাঙনে গিয়া নিঙেও শিক্ষক কানে তিন না জন মুখনি চাম জিটি লুট তাঙে তাং সিয়াং ছেন মসং তেং তেগুন জেসাঙা তাঙা তাপ নাঙা তারা রং বস চোনা তাম মানে গিয়ালেন গয়া নন তিন না জিংবাদ পেলাস পে গান মা মানে গাননি ফালাঙা তাং স্টেন তে দুঃখ সেন তেনে তেনা জিংবাদ পেলাস পুচুয়েন ছানা গা তাঙা লোসে সিন তেনে গা তাঙ গিয়ালাং ছাচে নো গা তাঙ ফানপং এ নয়া নন চি ছাংমা তেনে ছাংমা রং রং বসে চাংমে ছাড়কর জাত না তিনি তা মানে গেলা নপানো নয়ালে তার দাম দিনে লাম্মা লামাই নপায়ানো নো মাংছে আলে তার লাম নানো মানে খুরাং চোনে মিয়ং চেস মানে মিরুক পানো নয়ালে সাইকেল নুরবু নপানো নয়া তাকো চি ছমায়ং সে নপানো নো তেও নাং চাংমে রং বস্তাব না তিনি ছাংমালা ফানবো নাং গেলা নো কাসা নানো চলে
0: আসলে তিনি দিরি আতা লে লুংটিং খাং তিনি গামিউল পি কালো নি ডিগ্রি মিনা তিনি স্কুজা ফুনচোক ডোলমা তিনি খং টোক না যুগসেন তিনি খং স্কিউ তে খরা নাঙে তিনি ছাগলাস নাং দিল তে মন চুগা জাত তিনি নেরাং ডিগ্রি মিনা থুসিস পোলাঙা সুনি থুকজে ছে কাসা তিনি দাকসা স্কুজা ফুনচোক ডোলমা তং ইয়ামপো টিওয়া টিলানে ডিগ্রি মোয়াং সান চুকস ইনাও তং ইয়ামপো দিরিং এ গামিউল পি কালো নি ডিগ্রি মি থুসুত পং সার দুক না গোসপা চালা জাত চুলেই

0: ইবো আকাশবাণী লিন কস্তিংচরান দেশকিটুলমণি না সুলগুন সনাজাত লাদাখ পশমিনা ডেভেলপমেন্ট বোর্ডে সুখস্পেস কাপসলা লাদাখ জুংস দে শিষ্টুং জুনবে থাকচাত খাকচান নিসলা নংসালতে নক শিস্তং ট্রাইবেল ফান্ডে লাসখুংসে লাস দে সসুতং জুংদেলা লাসখুংসুসে লাসচিত বাগুনা ঠুগুই সুংস্কপতং রেলতে মিশন ওয়াটসালেস কোলা জংদার সালতে নক জুলাই সেশচিক নেপালা গামিউল এয়ার গ্যাস জি রামজি ছাজি ট্রান্সপোর্ট আংপো লাকলেন খ্যংসে গেলখাক রেরিয়া পেনে কিরমো চিওয়া স্তং নিশু চাঙা চাঙা সালা জাতে নক কাসাতা না সুলগুন জিপসাল জাতে সানা জাত সোমা চুক্তি ইয়ৎখান লাদাখ পশমিনা ডেভেলপমেন্ট বোর্ডে ছসপা তাংপো লাদাখ উজুংসে শ্রীষ্কং জুন বা বিনীত কুমার সাকসেনে উজুক সেনা ছসতে গেলছিল দানিকা লাদাখ সেলেনে জোঠাখং তানপো চোচেস তং চংপাগুনে মিছে ছোয়া জোসতে চোচেসলা থাকচাত নিসলা নাংওয়া সালতে নক শ্রীষ্কং জুনবে লাইফ স্টক ডেভেলপমেন্ট ইনসেন্টিভ প্রোগ্রাম তাংপো রংঠোত জাতে রামা শালখান গুনে কানে লেনা নখান বে গ্যাথকনে নিশু চাঙা ইনসেন্টিভ এচুল্লা সালচেস্তং খোয়া ওল চংতং পশমিনা গ্রোয়ার কোঅপারেটিভ মার্কেটিং সোসাইটি রেবোপা গুনে কানে লেনা নিউচেসলা রিভলভিং ফান্ড জিওয়ার গ্যাতলা নাওয়া সালতে নক লাদাখ উজুংসে শিস্তং ট্রাইবেল ফান্ডে স্কুল লাসখুংসে সেন্ট্রেল অ্যাডপশন রিসোর্স অথরিটি সি এ আর তং স্টেট অ্যাডপশন রিসোর্স এজেন্সি এস এ আর এ লাদাখ তং জুংদেলা জগমাচিগে স্টেট ওরিয়েন্টেশন তং জংদারে ডিগ্রিমজিক মিশন ওয়াৎসালে স্কুলা টালডিক জাতে নক এ ডিগ্রি মেনা পুলিশ লাসখুংস চাইল্ড ওয়েলফেয়ার কমিটি সি ডাব্লিউ সি স্পেশালাইজড অ্যাডপশন এজেন্সি এস এ এ চাইল্ড কেয়ার ইনস্টিটিউট সি সি আই ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট ডি সি পি ইউস লাসখুং সোসে থুসমি তং সোসপা সোসে থুসমি কার্গিল নে লাসচেত পাতং রিসোর্স পার্সন গুন থুসতে নক এতুস ছংমা লথুনসকুতে উজুং আসতে নাঙা ঠুগুই সুংসকুপ স্থান পোচোচেস তং ছিরকা গুন লাগলেন না খংচেসি থাকচাত আলেনতে নক জাতকুই স্কুন্ডুন সো এস এ আর এ লাদাখে প্রোগ্রাম অফিসার ইবতিসুম ইকবাল স্কুন্ডুন চুলা থুসা জাতে নক লাদাখ সেনা খরুগে ছিরকা তং লাদাখ সে খরুগ থলমো চানবো স্কুপচেসলা তংপো জিগ্রং লাদাখ উজুংসে শিষ্কং জোনবা বিনীত কুমার সাকসেনে মগমি জুরবা গ্যা লাদাখ এনভায়রনমেন্ট প্রোটেকশন ফোর্স ইপিএফ এ ফিয়াস কোস্তে নো ইপিএফ এ লাশ্চেত বাগুন মগমি প্যারামিলিটারি ফোর্স সে মগমি জুরবা এনো ই খোক্তং গুন মিউস পেছুল্লা গেলা মেকা মানপা মটোখোলো সুলখান রি সেমসচানলা জিক্সপা চান্তং খরুক ঠুলমো কা কোৎখা লিপচুখানে তরসার গ্যাসিন ইয়ৎখান বৈকা নাংস্তাক মাঙা টাকপো বরচেসলা ই মগমি জুরবা গুন লাসিকা স্কোস্তে নক ইয়ং কালতে সুজিগি নাসা কাউন সিগাং থিমস্তং গালখানে লাস চুয়া জিক্স না তেনা মাল্লা চালান চাচেসে খংগুল্লা ওয়াংছা সালতেয়তে নক লাদাখ উজুংসে লুক গুসপেল লাসখুংসে স্টক অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট লি নিস্তং নিশু চারুক চাপদুনে স্টক অ্যাসিস্ট্যান্ট তং ভেটেনারি ফার্মাসিস্ট ট্রেনিং কোর্সে গজুক স্টেন্ডেল জাতে নক তালু একাডেমিক সেশনে না জংদার লেনখান নিশু চাপগিয়াতে মিং চুক্তিওতে নো গজুক স্ট্যান্ডেলে জাতক স্কাপসলা লাদাখ উজুংসে লুক গুসপেল লাসখুং সিংস্তন পা ডক্টর মাহমদ ইসমাইল স্কুন্ডন সো যুক্তিওতে নো এতুস অর্জং লুক গুসপেল লাসখুং সিসপনবো ডক্টর সঙ্গরূপ তুডু গুসপেল লাসখুং সিসপনবো ছিনমো শকিল আহমদ তং লুক তং তুডু গুসপেল লাসখুং সিসপনবো গুন যুক্তিওতে নো এতুস ডক্টর পদ্মা ইয়ংজোমে ই জংদারে ডিগ্রিম তং মিক্সুল তং কোর্স কুনে স্কুলা সাদা জাতে নক ই নাসুল কুন নিশরং ল্যাঙ্গেসলা আকাশবাণী লেনে সঞ্চেসলা ফুলিনচিক তাঙেন শ্রীলুন নরেন্দ্র মোদী থরে নেপালা ইন্ডোনেশিয়া অস্ট্রেলিয়া তং নিউজিল্যান্ড জাকমাটুকে জিক্স কোল্লা স্কুচেসে নক জিক্স করে খাক তাংপে না স্কুজব নরেন্দ্র মোদী জুলাই ছেস টুকনে ছেস এরগিয়াত সুকপা ইন্ডোনেশিয়া স্কুচেসে নক সজুংয়ে ছি তরসান স্কোরে লনখুংসি টংচি রুদ্র tanda ne shidlo ne zikko resko la sarpel pa gun la shada zadin jik isuk mola chats.
1: Prime Minister will be visiting Indonesia. After that, he'll be in Melbourne, Australia, and then New Zealand. In Indonesia, the main place of engagement is the capital, Jakarta, but the Prime Minister will also be visiting cultural center or historic city of Yogyakarta. Coming visits to Indonesia, Australia, and New Zealand, the focus has shifted to the eastern maritime zones, the Indian Ocean, and our ACT-East engagement. The Prime Minister will participate in the third India-Australia annual summit process. The visit to New Zealand is also significant from a historical perspective. It will be the first visit by the Indian Prime Minister in 40 years. We hope to continue that work and impart greater content to this bilateral relationship, which has to be brought in alignment with Pacific Ocean region and the major countries in that region.
0: Jamse Tajun Tsukspe Daligeka Dharma Center Choklam Sarina Tsukspa Jik Jagma Sumi Pia Tsugazate Jagma Sumpe Jaga Duang Kanpo Konchotashi Rinpoche Chore Chakdur Jungdu Si Wang Tang Tsuang Zabmo Daldan Mimang Skunla Sala Zate Nog Diring Jag Sumpe Jaga Zatko Jugdua Zate Nog Sojunge Gamulerga Sesko Lonpo Shivra Singh Johane July Seschik Nepala Viksit Bharat Rozgar Tang Ajivika Guarantee Mission Gramin G Ramji Adiniyam Nistung Nishu Tsanga Tangspo Tangyampo Laglene Na Kyung Tupche Spika Tatpongon Chuga Zate Nog Skujabs Shivraj Singh Chauhan ne video conference gute e mission nangjin gelkhap gune phia penekirmo chewas tong nishu sange jokra me penelo da jate nok chojung elon pe gelkhap tang ujung asde gune gamul year gas se lonpo gun tang nyam pa vbg ramji yoshna lasire thoga rta tok chat le na jate nok khon dering Multrox Tangpo Lutkane, Mixi Gelkakune, Laga, Gostum Dande, Pene Yongos, Cabejaste, Las Lapagunla, Jarma Chungi, Nangloga, Lacha Topgos, Molteno Coe, Mandrega, Laglenena, Kungchisla, Lo Sumi Sangma, Tus Gortin, Pin, Innang Vexit Bara, G Ramji, Jarma Chigenanga, Gelkap Gangpenanga, Laglena, Kung Tupsten of Molenjik, Isuk Malazats.
2: मनरेगा को पूरे देश में लागू करने में 3 साल लगे थे लेकिन मुझे आप सब पर गर्व है 1 साल 2 साल नहीं पहले दिन ही विकसित भारत जी राम जी योजना एक साथ पूरे देश में लागू हो गई 100 दिन नहीं अब 125 दिन रोजगार 5 साल में 7.5 लाख करोड़ से ज्यादा की राशि 286,000 पंचायतों में ठीक से लग गई तो गांव संपूर्ण विकसित हो जाएंगे समृद्ध और विकसित गांव का निर्माण हो जाएगा
0: Municipal Committee Le Chokne to do Guspel Tang Shanki Guntang and Delte Tonsa Gun Silchesla Sal Yergas Tang Jongdare Dikrimjik Talit Zadeno E Jongdarena to do Guspel Resemption Laskons AWO Tang Gerit Soswaguni Kaglendeno Kongula ABC ARV Shanki Guntang Yampa Shungskubstan Pa Borin Jik Tang Kungulnal Tabiar Churches, Ri Semchane Shungskub, ABC, Tim Singistong Nishu Saksumtang, Ki Rchichesi Tsirka Duli Nyot Kangune Skola Shadazate No. Akashwani Legute Ladarsena Sul Nimena Lanjing Ador Chuchurgu Nimi Chuchot Nistan Skarmangab Chunga Pito Chuchot Shngatang Pito Chuchol Dun Tang Skarma Chungagunika Sanchez La Pulin Jik Tang Yot Yang San Khan Langas La Inna Sulgun Chichichor Terge Platform Sosu Gyutang Sanchez La Pulin Jik Tang Yot YouTube Ka AIR News Le Facebook Page Ka AIR News Le Xendel Ka AIR News Le @ Prasar Bharti Tang Website Ka www.newsonair.gov.in Tang Lung Tin Kind Degrim Changma News on AIR Mobile App Ka Shkangda Sanchez La Pulinjik Tangyot Aka Shwani Lenin Sultan Kasata Dilchat Sanajat.